0: বাবু বাবু এ বাবু
1: কদি ছুটি রাখো কাম করতে মন ছাইন ছুটাই দি লাশ আইসক্য।